সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর জেঠ মাহর 8 দিন 2026 খ্রিস্টাব্দর মে মাহর 23 তারিখ। পঞ্জিকার পরা পয়া তথ্য অনুসরি আজি শুক্ল পক্ষর সপ্তমী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:36:22, আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:01:24।

সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই

0: এক্সেলকেয়ার হাসপাতালর অ্যাপোলো প্রো হেলথর হইতে আমি আজি প্রভাতী রঙ্গ অনুষ্ঠানটি প্রচার করছো অ্যাপোলো এক্সেলকেয়ার হাসপাতালর সৌজন্য। ইতিমধ্যে আরো দুটি প্রশ্ন আমি লব বিচাৰিছো উচ্চ রক্তচাপ সম্পর্কীয়। মুকুল হাজরিকায় কৈছে যে উচ্চ রক্তচাপত ভোগা ব্যক্তিয়ে গাখির খোৱা উচিত নে। দ্বিতীয় প্রশ্নটি অজয় চক্রবর্তী জানিব বিচাৰিছে তেতেলি টেঙার কিবা ভূমিকা আছে নেকি উচ্চ রক্তচাপত, সেই সম্পর্কে ডাক্তর দাসর পৰা আপনার পৰা জানিব বিচাৰিছে। এটা হল গাখির খাব লাগে নে নালাগে, তেতেলি টেঙার ভূমিকা কি সেই সম্পর্কে জানিব বিচাৰিছে।
1: হয়, গাখির খাব পারি আসলতে উচ্চ রক্তচাপত। গাখিরত পটেশিয়াম বা ক্যালসিয়াম এইখানে থাকা যায় যেখানে আমার হার্টর কারণে উপযোগী হয়, কিন্তু যেখানে ফুল ফ্যাট মিল্ক যেটু পোয়া যায় সেইখানে অল্প এড়াই চলিলে ভাল, কারণ সেইটোরপা যদি অলরেডি কিছু কাবার যদি হাই কলেস্ট্রলর আছে বা ওবেসিটি আছে তেতিয়া ফ্যাট মিল্কটোর আরো বেশি অল্প পরিমাণে ফ্যাটস বৃদ্ধি করিব পারে শরীরত, যার ফলত ইনডাইরেক্টলি হলেও একটা ইফেক্ট পড়ব পারে হাই ব্লাড প্রেসারের উপর। কিন্তু যেটো লো ফ্যাট মিল্ক আছে সেইখিনি সেবন করিব পারে, সেইটোরপা কোনো বড় বিশেষ অসুবিধা না থাকে উচ্চ রক্তচাপত।
0: হয়, তেতেলি টেঙার কি ভূমিকা আছে সেই কথা জানিব বিচাৰিছে।
1: তেতেলি টেঙা বুলি কলে এটো এটা এন্টি অক্সিডেন্টে হব, টেঙা যেহেতু এন্টি অক্সিডেন্ট জেনারেলি দেহর কারণে উপযোগীয় হয়, কিন্তু ইয়ার বহুত বেশি হয়তো ডাইরেক্টলি লিঙ্ক হাই ব্লাড প্রেসারের না থাকিব, কিন্তু অত্যাধিক সেবন করিলে এসিডিটি বা গ্যাস্ট্রাইটিসর রিস্ক থাকিব পারে কিছুমান ব্যক্তির, গতিকে সেইটো চাই ললে ভাল। কিন্তু হাই ব্লাড প্রেসারের হয়তো তেনেকুৱা বহুত বেশি ডাইরেক্টলি লিঙ্ক না থাকিব। এন্টি অক্সিজেন যেহেতু ইয়াক যদি কম পরিমাণে বা একটা নিয়মিয়া হিসাবত মানে সেবন করা হয় হয়তো উপযোগী হব দেহর কারণে।
0: আমি থাইরয়েডের কথা পাতিব বিচাৰিছো। ইতিমধ্যে থাইরয়েড সম্পর্কে বহুতো প্রশ্ন আহিছে, শ্রোতাসকলের প্রশ্নসমূহ আমি লম। আমার শরীরের যে থাইরয়েড গ্রন্থি আছে ইয়ার ভূমিকা আসলে কি সেই সম্পর্কে প্রথমে জানি লব বিচাৰিছো আপনার।
1: থাইরয়েড আমার যেটো গ্রন্থি আছে থাইরয়েডের পর আমার যেখানে হরমোন সিক্রেশন হয় সেইটো আমার দেহত আসলতে গোটেইখিনি মেইনটেইন করে, যে যেটো আমার মেটাবলিজম বলে কোয়া হয়, মেটাবলিজমের উপর মেইনলি ভূমিকা লয়। যেটো আমার খাদ্যটো যেটো আমার এনার্জিত কনভার্সন হয় সেইটোত আমার ভূমিকা লয় থাইরয়েড হরমোনে। তার লগতে আমার ব্রেইনের ডেভেলপমেন্ট যেখানি আমার প্রেগনেন্সির সময়তে কোয়া যায়, যেটো যদি থাইরয়েডর খেলি মেলি আছে প্রেগনেন্সি মহিলাগারীত থাইরয়েড হরমোনটা ব্যালেন্স করবর কারণে মেডিসিন দিয়া যায়, যদিও তোর বহুত বেশি যদি লেভেলও না থাকে তো যাতে একটা নিয়মিয়া লেভেলত থাকে লেস দেন 2.5 তেনেকা একটা লেভেলত রাখবর কারণে চেষ্টা করা যায়, কারণ যাতে হবলগিয়া শিশুটোর যাতে সেইটোর উপর কোনো প্রভাব নপরে। গতি এইটোর একটা ডেফিনেটলি ব্রেইনের ডেভেলপমেন্টের উপর রোল একটা আছে, মেটাবলিজম লগতে হার্ট হেলথ তত রোল আছে, বা আমার যেখানে হাড় যেখানে আছে হাড়ের যেখানে আমার ক্যালসিয়ামে হোক যেখানে অ্যাবজর্পশন বা হাড়ের যেখানে আমার মিনারেল ডেন্সিটি সেইখিনির উপরতো আমার থাইরয়েড হরমোনের বহুতখিনি প্রভাব আছে, গতিকে দেহর বিভিন্ন অংশত থাইরয়েডের একটা রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: হয়, আর থাইরয়েডের সমস্যা সাধারণতে আজিকালি মহিলাসকলের মাজত বৃদ্ধি পোৱা দেখিবলৈ পোৱা গৈছে, এই সম্পর্কে আপনি কি কব?
1: মহিলা পুরুষ বলে নহয় আসলতে থাইরয়েড আজিকালি বহুত কম বয়সের পরাই দেখা গৈছে, সেইটোরও কারণবোর একই। আমার ম্যাক্সিমাম কারণত এটা আমার যেখানে লাইফস্টাইল আছে অতিরিক্ত মানে প্রসেস ফুড, অতিরিক্ত মানসিক চাপ বা আমার যেখানে আমার মানে টোপনির অভাব সেইখিনি আমার স্ট্রেস যেখানে করে বডিত, তারপর আমার হরমোনেল ইমব্যালেন্স হয় থাইরয়েডের এটা সেইটো এটা কারণ। কিন্তু বহুত ক্ষেত্রতে অটো ইমিউন যেটিও হয় অটো ইমিউনিটি মানে আমার দেহরে ইমিউনিটি আমার থাইরয়েড গ্ল্যান্ডর উপর প্রভাব পেলোয়া দেখা যায়, তা নষ্ট করে, তার ফলত থাইরয়েড রোগের সমস্যা হয়, বা কেতিয়াবা প্রেগনেন্সির সময় হব পারে ডেলিভারির সময় যেটো হরমোনেল ইমব্যালেন্স হয় তার ফলতো থাইরয়েড বেমারের সৃষ্টি হবে পারে। কিছুমান ক্ষেত্রত আমার ভাইরেল ইনফেকশনস কিছুমান আছে, ভাইরেল ইনফেকশন হয়েও আমার থাইরয়েড গ্যানর এটা প্রভাব পড়া দেখা যায়, আর সেইটো কেতিয়াবা টেম্পোরারি হয় তার পিছত আর সেইটো ঠিক হয়ে যায়, গতিকে বিভিন্ন কন্ডিশন তেনেকুৱা আছে যার ফলত আমার থাইরয়েড গ্ল্যানর বেমারের সৃষ্টি হওয়া দেখা যায়, অকল মহিলা বুলিয়া নহয় পুরুষ মহিলা সকলোরে ক্ষেত্র আজিকালি বেশিকৈ দেখা যায় এইটো থাইরয়েডের এইখিনি।
0: হয়, থাইরয়েডের সমস্যা বলি আমি কই থাকো, কিন্তু সাধারণত কি কি ধরনের লক্ষণ দেখা যায় এই সমস্যা ভোগা সকলের?
1: থাইরয়েড আমি

আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রী মার্কো রবিও চারিদিনিয়া ভারত ভ্রমণসূচীরে নতুন দিল্লীত উপস্থিত হয়েছে। দেশত সামগ্রিকভাবে পেট্রোল ডিজেলর নাটনি হওয়া নাই বলে ইন্ডিয়ান অয়েলে পুনের আশ্বাস দিয়েছে। আর IPL ক্রিকেট প্রতিযোগিতাত আজ লখনৌ সুপার জায়ান্টস পঞ্জাব কিংসর বিরুদ্ধে অবতীর্ণ হব। আমার এটির বাতর ইমানতে শেষ হল।

কৰ্ডম লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরটার যুদ্ধ বীরটা পড়িয়ে বাং নিলে মদন সিং রংফার প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী পিনি ভিডিও কনফারেন্সিং পেন রোজগার মেলা পেন ডেডালু সুরি ফোকেব্রাইসি আনসোসে আকিমি এপয়েন্টমেন্ট খেলং রিসোয় জাহাফান এপয়েন্টমেন্ট আলো পিপনল লাহাই ক্যান্ডিডেট আটুম রেলওয়ে মিনিস্ট্রি হোম এফেয়ার্স অক্রান লাপেন্টে ফেমিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি ইকোনমিক সার্ভিস ডিপার্টমেন্ট হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট পেনডাংলক কাপ্রেক কাপ্রেক মিনিস্ট্রি লাপেন ডিপার্টমেন্ট আলং এপয়েন্টমেন্ট লংলো ননে বয় রোজগার মেলা দেডারলো।

লাকে আকাশ পানি গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেং লাকে মিডিয়াম বেবলং মিটার্স ফারু প্লিরা ক্রেসিরা তকবরফো কিলোহার্স অলং ফারু থ্রক সিরা ইংকরা সিরকেপ লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা তকবর থ্রক মেগাহার্স পিনিকে আরু নিফাইং করাকে থম ভোমতিয়ার নিয়ে

0: lang helo e pran, lang helo e chithi. Lasi, lang pache ho de tri. Kijuna lang arni vang ta minute pho pen minute cap an apor par clock pe mera puthot pang sam thuan si lang ju nang ji. Lang ka peso I aketili mate aphule along a mat si pang sam nang ji. Ka prek aphule along jong si lang pe joy thu pulotang te labang soa lang che ho thu de ta hai. Dong kola pen lang tuk akung araya long lang pachi tivok long le det nang ji. Jong si lang chi tivok do pulotang te labang soa dima long bleaching powder mate atuk rig pen tai nang ji. Ninchi big ta, kijuna lang ki bi alang bong, mate apule, kaiketa diver nangji, langkachu ena huta, iri pen chi puwok nangne, abe ki ding ke ton tang aharlung ason pensi, lang chosok nangji.
1: কেনং সটকে পাচিনি আলামথে আরজিকটা আকাশবাণী গুয়াহাটি আলং আসামিস টি ট্রাইবস বোডো কার্বি লাপেন্টে নেপালি আলামথে আফান আহু দাক পেন সাইকে ক্লেম আফান এনাউন্সার আটুম কেটক আসাদলাং নন কেবাং জি আরু নিফাই থংকেব্রার ইসি ভোমকুরু আর্নি পেডোকনপ কটন ইউনিভার্সিটি নিউ একাডেমিক বিল্ডিং আলং আদা পরফাই কেব আহুত কেপাংচেং পঞ্জি বাংসু সাতলাং আফান এডমিট কার্ড কে বাং ফুয়াটুম আফান মেলা জক পেন পালে দামতাংল কমানে বাং ফুজংসি আরু নিফাইং করা ফো আংবং এডমিট কার্ড মেল পেন লংলে লাং পুলোটাংতে নিলিটুম স্টেশন কোঅর্ডিনেশন হামফাং পেন কাচিটং পঞ্জি আফান পাচিনিল সাতলাং কেটং আফান কেবাং আহুত বাং ফুয়াটুম এডমিট কার্ড লাপেন্টে এপাক ফটো আইডেন্টিটি কেবান কে কেনাং চটল কেপাচিনি আলামথে লাপানিক চটল আদুন্থু ইনুট পেন আছে আংদেং পিনি ইনুট পেন আছে আংদেং আলং মল সিং ক্রু পেন কিলুন আলুন আরজিক লংপ আলুন আলামথে কে মাদুটা আবে আরজিক সিনাং আলাংলি পেন কিলুন লাবাং চলুন

0: বিধানসভাৰ অধ্যক্ষ ৰঞ্জিত কুমাৰ দাসে দখলকাৰীৰ বিৰুদ্ধে কঠোৰ আইনৰ পোষকতা কৰিছে। তামোলপুৰ জিলাৰ ভাৰত ভূটান সীমান্তৱৰ্তী কাউলিৰ পূব চন্দ্ৰনগৰ গাঁৱত যোৱা নিশা বনৰে হাতীৰ আক্ৰমণত এগৰাকী যুৱকে প্ৰাণ হেৰুৱায়। ভাৰতীয় বতৰ বিজ্ঞান বিভাগে আজি অসম, অৰুণাচল প্ৰদেশ, মেঘালয়, ছিকিম আৰু পশ্চিমবংগৰ হিমালয়ৰ পাদদেশৰ অঞ্চল বিশেষে ধাৰাষাৰ বৰষুণ হ'ব পাৰে বুলি আগলি বতৰা দিছে। শ্ৰীভূমি জিলা শিক্ষা বিভাগে কিছুদিন ধৰি হৈ থকা বৰষুণ আৰু সম্ভাৱ্য বান পৰিস্থিতিলৈ চাই জিলাখনৰ সকলো বিদ্যালয়ৰ বাবে সতৰ্কতামূলক নিৰ্দেশনা জাৰি কৰিছে। গুৱাহাটী মহানগৰীত 26ডালকৈ দুষ্প্ৰাপ্য কেকো সাপ উদ্ধাৰ কৰা হৈছে। আৰক্ষীৰ গোপন তথ্যৰ পমখেদি আন্তঃৰাজ্যিক প্ৰচেষ্টাৰ পৰা বহিৰাজ্যলৈ সৰবৰাহ কৰা এই সাপকেইডাল উদ্ধাৰ কৰে। আৰু আই পি এল ক্ৰিকেট প্ৰতিযোগিতাত আজি লক্ষ্ণৌ ছুপাৰ জায়েণ্টছ পাঞ্জাব কিংছৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব। খেলখন সন্ধিয়া 7:30 বজাত আৰম্ভ হ'ব। এতিয়াৰ মুখ্য বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 বজাত শুনিবলৈ পাব।
1: লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু দনমালি আদন্তু মিল্টন টেৰাং পেঞ্চি হুচিপুত লামজিৰাৰ জিগলংপ লামজিৰা ঠেপিকে কম্পিউটাৰ লাপেণ্টে ইউ টাপুথা আলাংলিফান চিহুচিপুত পঞ্জি লাগে প্ৰদীপ ৰংফাৰ তাংতে আৰ্জিক সেনা মিল্টন টেৰাং পেন চিহুচিপুত লামজিৰ
2: তেরাং সাহু পিনি নাংলি ফানাংকে ফা লাপেন ইল তুমকা চিংকি নাই যে আলাম জিরা ঠেপিয়া বাংকে কম্পিউটার লাপেন কি থরমি ইরে সয়ে জাঙা তোমার লাম জিরা পুঠাক লাসি লাবাং সলামা পুঠাক নাংলিকে কম্পিউটার হিন কেঠেক সের আবাং ফু কাচিন নিয়ে এবং নাংলি ফানকে ইং আরবিং সন সিগে ধুক নিঙ্গা রং আলাম লোলাকে লাসি নাংলি ফান নাংকার যুজি আপ্রাং সেরাম জিরকে পোসন তেরাং সাহু ইলি তুম নোনালম কে কি বি কিঠি পেন হা সারু আতুমান তা কম্পিউটার পলাম জির আর জলং বম লো লাপেন কাদো কাবিতা জেথান তে বন সে তামে লাবাংসো আহক পেন আলাম বাংকে কাচি নে বাংসি দু উলাং পুসি নেলি মাথা জি না সিনাংলি ফানো নাংকারি ফ্রাং চেং জি আর লাম জির বাংকে লা পুসন হেলো এলা কম্পিউটার পু কুপি হরমুলো
3: কম্পিউটার পুকে ইসিয়া মেশিন লা কালাখা ই মেশিন আসে ক্লান চেঙ্গে ক্লান লো কেলাখা মতে ক্যালকুলেটর ক্যালকুলেটিং মেশিন আসন ফাই কেলাখা লসন মেশিন পেন ক্লান লো লাপেন পেনচং চেং মডার্ন কম্পিউটার কে পেনচং চেং লাকে কেমব্রিজ ইউনিভার্সিটি লং পেনাডাক চার্লস বেবেজ পেরমিনেট পেন্সি লং পেনচং ক্লান চেং লসন আচলা কম্পিউটার পরমপিনি ইলি থেকলং লাগে ইলি থেকলং লাংলম লতে ইলি নকশালং জামে আর জানো জামে ইলি লাংলম পুতে ইলি থেকলং জি লাপু টিপুল থাক লাপু নুন কিলুন তানে তিক ইল তো ইল তো কাকে থেকলং মে রাখে পার্সোনাল কম্পিউটার পুলো পিসি পিসি পুপু আসলে ইলি লাংলতে আলা টিভি নানাক স্ক্রিন সিদু জি লাগে মনিটর পুলো লাপেন লাপেন বেয়ার চট কিবোর্ড পুটু জি লাদাক এলি ইরি ফেন পুকে বেয়ার দিম কিবোর্ড পুটু জি লাপেন মাউস পুতা দুজি লা এলি লাহাই লা কিবোর্ড লাপেন মাউস লাহাই কে এলি লাপু কাছে তয় ই ফান লাগে লাপেন কে তয় তাং আলাম লাপেন ইনস্ট্রাকশন কতো বেগে হালা সিপিউ পুলং দাম পলা সিপিউ বাঙ্গে ইসিয়া আকা ব্রেক আদুন্থুয়া ইউনিট ল হাদাকসে ফুটার লক লাপেন কতভাবে লাম আপুর কতভাবে ইনফরমেশন আনতে আসে দোপো আসলে মনিটর পলং বাংকে ইলি লাদা কপি মাকে তো এপা ক্লেম তো না পাকলাম থা বালা ক্লেম থা পসামে লা ক্লেম নন পসামে ইলি কপি মাকে তো বা লাসন পাকলাম থা পসামে হাদাক সিনা ক্লাং পংকে টিভি এসন সিনা ক্লাং পো লাপো লাপেন বংস কম্পিউটার লাকে থেতান থেতান আফাই কেলাখা মতে মেক্সির পাম্পং তামে সুরি সুরি আকলাখা ইফং বাই তামে লাতুম লাখা দেথেন লাতুম লাপেন ইলি মুনিত সিকে পিনচং চট তেমা ওসামে মুনিত আফা না পার লাতুম না প্রাপ মুনাক লাপেন লাতুম নারে মুনাক আহত সন্দা দু আসি নিলি ইন্ডেক মেমে আলাম সন ল বসতামে ইনো মুনিট ইনো দা কম্পিউটার টিচার ইনো দা আলাং স্টুডেন্ট আফান কিচারি দেন বাং ফার জলো কম্পিউটার টং কেরে মা মুনিসি কেরে মা পো লালবংশ

0: তুমটা পিনিয়ার নিখে হাকু আসলে নিল কিন্তু হাকু কেলাপু ফর্ম রিপেন তকসি আংকে আদা এপ্লাই দনসি আংকে নানি নালি দিল্লি দাইম সামে বোম্বে দাইম সামে নালে গুহাটি দাম জি সামে নালে আসন ফর্ম এপ্লাই সি আদা নালি সামে দা নাজি থনাম নাজি আন্তা নালি পুটেক থেলাং নিথম নিফ্লি নিফ এরুই বা পিসি নালি চিনি জি নালে সিট লং জিমা লং
1: লেমা
0: বিনিয়ানিকে নালে কোনাং চুনবেন কোনা সি দাম জিমা অল ইন্ডিয়া বং নালে দাক দাক দুক পেন্সি নালে বিচার লং গুহাটি দুক পেন্সি নালে হা জামু পেন হা মাদ্রাস দাম জি বোম্বে পেন হা কলকাতা দাম জি সামে নালে দাক দাক হেম তো লোন পেন মাতা মতে লা রিজার্ভেশন সেন্টার লং কম্পিউটার দো সো কম্পিউটার লং নালে রিজার্ভ লোন মতে লা তুম নালে না হবে না মে রিজার্ভেশন লং লাপেন বাসো রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম কে লাপ হল লা ইন্ডিয়ার লোক তো রেলওয়ে স্টেশন দো আন্তা মে লাতুম লাপু কানেকশন লাপু আরে হিং আসন লাতুম হিং পেট ল দাক গুহাটি লং কে দো কম্পিউটার টা হা বোম্বে লং দো কম্পিউটার পেন লাতুম লাপু চি হিং লক ল চেরাব লক ল আসি নালে লাদাক পেন নাংলি মেন লাপেন নাংলি আর্টা লাপেন নাংলি গিদো দিম লাকাদো ভাবে নাংলি দাকছে থান পো লাপেন কোনা স্পেন্সি কোনা সিদ্ধাম জিমা কমান্তুয়ার নিশি দাম জিমা কমান্তুয়ার নিশি নাংলি চিরুই জিমা লাকাদো ভাবে তা হাদাক নাংলি দাক থাপ দুন পো আংকে নাংলি আংকে মিমেন মাসি নাংলি গে থাপেন মাসি নাংলি লং ফের পো নাংলি ফাসিদ দো মাবে মা বাংসর নি সেরা ভিপ সামি নাংলি ফানা থান পো সেরা ভে আকা প্রেয়ারনি এনট নাংলি আকা প্রেয়ারনি এনতো পো আংকে নাংলি ফাসিদ দো ভাবে তামি নাংলি এনতো লাংই লাপেন কা ক্যানসেল পেন দিতা জয় উ লাপু ক্যান্সেল তাহলে সন্থল নালে মেন চিপি পো আংকে দাম দি পুলুতে নালে ক্যান্সেল ফাঁক পো টাকা চলং চু ফাঁক পো
1: নম সনলাম কার্যরং বম কেলা কেসু কেলাং ই লাপেন পেন বোতল বোকান আলাম জিরটা কম্পিউটার পেন পুসি কার্যলং তান্তে লা সহ কাম ইকলাম ই আলাম জিরা পুঠা কেনালি মাসাব সো থানজি মা ত্রাং সং
0: লা কেসু আলং তা কেসু কেচেলাং আহিন মেডিসিন হেন গদি দি কেসু চেলাং আহিন তামে বিনিয়ার নিকে হাকু সন কালিসি বিনিকে মিশন পেন্সে সব কতগবে মুনে বাং আর পুমার লো কেদো লাপেন কোনাং ডেন্সি কুপিসি কে হিনো মাই বাং আর লো তামে আপু আরজান সন পাকলাং এরেটিক কম্পিউটার পেন্সি নালি নালি ইংথিন লং লসন দো পুসামে নালি আফেক লং লসন দো কক পুসামে বা আর পি লং লসন কে লক পুসামে বা ওসো চোপাথে অহুর সামে লা আপায় পকল সামে ওসু সামে পিন সোমা আর সোমা বলে হ্যাঁ নন লম কে লাং এত
1: ত্রাং সহ নন সন্নাম নানি ফানা কার্য কিলা পোষণ হেন লা কম্পিউটার লা পনা সাই ক্লেম মে পুনালি থান ল লা পেন আন লা আনা আকে ঠেক কাচিনি কম্পিউটার লা পন ব্রেন দু পুতানালি থান ল লাগে মেসেন নাম ল তে লা কম্পিউটার কুপুসন সিকে ক্লেম নাং ইয়ে বকুসন সিকে অট নাং জিমা লা ইলিকা দো কাবিতা থেক পেট জং জং তুমতা থেক জিমা মান তে লা বংশ কি অট মতে অপারেশন ফান পিনি কিচালি চট কে থেক চট নাং জি আলাম দো লাং
0: কালা ইলি মেমে না মাকে লপু আকি মি লাং বতে মজক সামে চালি দন্দে পেন পুকে খেদে জি
1: কালা
0: নাসি ইসি কম্পিউটার নালি লাপু কম্পিউটার পেন্সি কাম জি ক্লাইম জি এফান কে নালি লান কে থেকে নাই উফান নালি সামে কলো বাং কে বেরসি কুপে কাম ক্লাইম মে মা লা বাং চালি লাফান কে ইলি আসাব কে লাপু বেসি কসন কে আসাব কে চালি নাই জি
1: অন্তরাং সহ নন সনলাম কে লাপু সন হল নন বাং কে আপরাং ফ্রাং লাম আপরাং ফ্রাং আকাই পেলে মাথা দাম লিপুতং তে পাংবার দাম লিপুতং তে ইলি তুম থেক দাম লংছি আপরাং ফ্রাং কে ইলি তুম রং রূপ আংকাং আলম লাইপু পেস দাম ইলি তুম এমে থাঙা দিম দি ফরং সুপিয়া লং আন্তা লাগাচারলি স্কুল হেমা লং আন্তা পিনে সাবজেক্ট কাপড়ে কাপড়ে কা সাবজেক্ট দো হালা বংসং বং নন ওবে কিমিয়া কাই হরে বাংকে কপি দং চেপলাং লমা লাই স্কুল লং তিনটা কম্পিউটার কাচারলি বাংকে কেনাং সট পুসি ইলি তুম থেক দাম লং তাতে স্কুল সোমার ভান্তা আহক পেট আলাম পেন কম্পিউটার কে পি কেনাং সট মা
0: মুপেন চিধান সন তাকসে পিনিয়ার নিকে আলিং আকাম লেখলে মি সামে ইলি ইলি কেচারলি কে ইলি মোয়ানিসি পিনে থেলোতে মোয়ানিসি চারলি তাংলোতে পিনে সন বাগ নানে আওয়ার সাই কেচুকলেম দুন আওয়ার সাই চুরি চারলাম দুন আওয়ার সাই জন লংজি মিনে বুঝি ইলি পিনাং কে কে মাথা টিটি আসি নলম কে

0: মেডাম ইউপনি ব্রেজো জিসে দশমিক বা মিটার আর এফ এম বেনি সেজো সে দশমিক দ মেগাহার্জ বে বসানো নামা আকাশবাণী কোকাঝার সেজো নই মেগাহার্জ আর আকাশবাণী ধুবরী সেজো থাম দশমিক থাম মেগাহার্জ রিলে খালামে ফসানো খুনগাছি দম লগে নিউজ অন এ আই আর মোবাইল এপ আর এ আই আর রেডিও মোবাইল এপনি জহিবো নামা বে বসানো খুনগাছি দম দিন স্টুডিও দো আং নগেন দৈমারিয়া দান্দ সুন্দর জি উনি গাছ আবাফারি খুনগান লংরা দৈ জেব্লাব সরান সঙ্গ দৈ জেব্লাব গদলাসে ফদুনা গুসু খালামে লোক মৈলা গান দৈ লংলা জন্ডিস ডাইরিয়া ম্যালেরিয়া টাইফয়েড বাইদি বেড়ামা সামজি হাগৌ লাই দৈ জেব্লাব খেবনানে দনগ দৈ গজন খালামে সরানসে লোক মানুনা দৈয়া গজনব্লাব সরি দৈয় বাইদিসিনা মৈলা গরফানি থাকে গোসও লাখি দৈয়ানো সুবুনি গনাথার মুয়া আর দৈ জেব্লাব সরানে ফদুনা গুসু খালামে লোক বে আকাশবাণী গুহাটি মহাবাহু দায় ফসলনে লাই যাদ উন্দে উন্দে ফংবাই বিনানমনি আইদা রংজালি আফাদ জিনই বে রংজালি আফাদ আইডিয়াও নসংহনে লাই যাদ আগলাও ফসাখাই খলা সিমলগুড়ি গুদি ফরাসালী উন্দে উন্দে ফংবাই বিনানমনি নেবে এরিঙ্গু দামসাকে বেকু দৈদিন কুকরাম বড়া বিদিব্লা খোনাসংদ নামা দিন রংজালি আফাদ আইডিয়াও আগলাও ফসাখাই খলা সিমলগুড়ি গুদি ফরাসালী উন্দে উন্দে ফংবাইমনি নেবে রিঙ্গু দামসাকে
1: গিবি গিবিয়াওনো দুলারাই খোনাসংরাফোরনিসিম অন্যায় আর সিবিনাইকে বাফরগ্রোনানে খোলা সিমলুগুড়ি গুটি ফরাইসালিনি উন্দৈ উন্দৈ গথসাফোরনি রংজালি আইদাকে দংসে হানজা মেথাইজন বেখেউনাই যাদং হানজাকে দৈদেনদং কুসরাম বড়া আর বেহাই বাহাগো লাদং হাইনা দৈমারি সুভানা দৈমারি কনকলতা বসুমতারী অনস্রাং দৈমারি আর শুভন বসুমতারিয়া

0: বার ফুরা বেসে সময় না আয়ো বেসে হায় না মিঠিঙ্গানি মোহরা বেসে সময় না আয়ো বেসে হায় না গয়নি বাড়ি খান্থালনি বাড়ি গুদু গুডু গুদায়া বোয়া বয়া যখন খাথিয়াও লানা সলো বুনায়া বেসে সময় না আয়ো বেসে হায় না মিঠিঙ্গানি মোহরা বেসে সময় না আয়ো বেসে হায় না হাজ হালা দৈমা দৈসা বেসে সময় না আয়ো বেসে হায় না বেসে সময় না আয়ো বেসে হায় না বেসে সময় না আয়ো বেসে হায় না
1: বিনানাও নোংনি মুঙা মা
2: থরাইনা সুবানা দৈমারি
1: নোং মা খালামনো সানদোং
2: খন্তাই আওরাইনো সানদোং
1: দে আওরাইদোংব্লা
2: সুনিপুর আয়ো জি জনম জায়গা সুনিপুর জিল্লা নি মূা জারিমিনও থানা গমহয় জঙ্কাও সানসে সময় নি বিষয় বানাসুর জলাও জনম যায় বিনি বলজং জাঙ্ক্রিনায় হরিহর দাওহা জালঙ দাওহা তিলিয়াও গবং জহলাও গদনা জয় আর জিউ গমায় বহৈ লঙ নি বিষয় গজা থৈনি দৈসা বিনি থাকাই বই সানক গুথার জারিমিনও সুনিপুর হা সুবুং মাহারিন সিনাইটি হবাই খুলিমবাই
1: জবুত মজা জরে খন্তায়া ও নেংনি মুঙা মা
3: ফরেনা হিরা জতি বসুমাতারি
1: নং মা খালামনো সানদং
3: আং দংসে গদান মেসাই খন সানদং
1: দে খননাই সাই
3: কোলাং আং মসায়ো হাইলা হুইলা আং আজলি মরাসি কোলা আং মসায়ো হাইলা হুইলা রংবাং রংবাং হানাই বায়ো
1: ওমবাই নেংনি মুঙা মা
4: মুশিরে মকল বড়
1: নং মা খালামনো সানদং
4: আং দংসে কন্টা ওরেন সানদং
1: দে আওরাই দে
4: শিখিরি নিও বেছে সময় না আই শিখির শিখলা গাং পার পার নং মসাই বলা বাহাং বিরাও বিপরা বিদি শব্দং কসু মডেম যেও বেছে যে গজন দং গম গটাং বাটো গাং বিপর পারিয়াও রিতির তা ননি গাং নং বিপর বেনা সময় না মোর জং গম আবো আইলা আইলা মসান গজে যায়ো
1: ওমবাই নেংনি মুঙা মা
5: মুশ্রী পঙ্কজ বুড়ো
1: নং মা খালামনো সানদং
5: লুংসে কন্টা ওরেন সানদং
1: দে আওরাই দে
5: বেন আং আদা গেদার গা রাজা হালা সারি সারি সমিন মোর সাহা দং হিমালয় হাকলা দং তো বরলি তুমা বুদ্ধ মনমানি বেউন জেন পচলং না

0: পাঠ যুগুতাই আগবঢ়াইছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ হিন্দী বিভাগৰ গৱেষিকা বৰ্ণালী মালাকাৰে। পাঠত ভাগ লৈছে লক্ষী ছেত্ৰী আৰু মফিদুল ইছলামে।
1: সুপ্ৰভাত দিদি।
2: সুপ্ৰভাত, এতিয়া কোৱাচোন যোৱাটি পাঠত আমি কি কি কথা আলোচনা কৰিলোঁ?
1: এক বচন সে বহু বচন বনানে কে নিয়ম কে বারে মে দিদি।
3: আর কবিত্রী সুভদ্রা কুমারী চৌহান জি কে বারে মে ভি।
2: হ্যাঁ, পিছলে পাঠ মে এক বচন সে বহু বচন বনানে কে কুছ নিয়মো কে সাথ সাথ কবিত্রী সুভদ্রা কুমারী চৌহান কে বারে মে ভি চর্চা হুই থি।
1: জি হ্যাঁ দিদি।
2: আর লগতে আমি কেটামান শব্দও পাইছিল নহয়, মনত আছে নে?
1: আছে বাইদেউ।
2: তেনেহলে কোয়াসন।
1: গুরু, ছাত্র, অধিকারী,
3: মজদুর, লেখক।
2: হ্যাঁ, গুরু, ছাত্র, অধিকারী, মজদুর, লেখক, একটা একবচন শব্দ। এই শব্দ কেটাক যদি আমি একোটা দল বা সমূহ হিসাবে বুঝাব খোঁজো, তেতিয়া আমি শব্দ কেটার শেষত জন, গণ, বৃন্দ, বর্গ ইত্যাদি শব্দ লগলগাই দিব লাগিব। যেনে গুরু, গুরুজন, ছাত্র, ছাত্রগণ, অধিকারী, অধিকারী বর্গ,
1: মজদুর, মজদুর বর্গ,
3: লেখক, লেখক বৃন্দ।
2: হ্যাঁ, আর ইন শব্দোঁ কা প্রয়োগ প্রায় বহুবচন মে হোতা হ্যায়, পরন্তু জাতি, সেনা আর দল শব্দ লগনে

0: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, ইন্দ্রনীল তালুকদার আপনি কি কব?
1: এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা মেশিনত সৃষ্টি করা বুদ্ধিমত্তা বলে কব পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর ম্যাথমেটিক্যাল ফর্মুলা কিছু থাকে, এআই বহুত কম্পিউটেশন পাওয়ারও ব্যবহার করা হয় আর বহুত ম্যাথমেটিক্যাল অ্যালগোরিথমস কিছু লগ লাগি এআই সৃষ্টি হয়। ইয়াত কিছু নিউরাল নেটওয়ার্ক বলে একটা থিওরি আছে, আমার মগজুত যেনেকে নিউরনস বিলাকর মাজত কিছু কানেকশনসর মাজেদি আমার চিন্তা বিলাক সৃষ্টি হয়, তেনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সতো বহুত বিলাক কিছু নিউরাল নেটওয়ার্ক লেয়ার্সর সংযোজন হয়, এআই মাজেরে চিন্তা বিলাক সৃষ্টি হয়। মানে কিছু ম্যাথমেটিক্যাল আউটপুট নাম্বারস আউটপুট হয়, ধরে ললো কিবা এটা এআই টাস্ক এটা দিলো করবলে, তেতিয়া এআই সেইটো সংখ্যালৈ অনুবাদ করে। আর এআই যাক সিস্টেম হয় তাত আমি মানুহে বুঝি পা তথ্যবিলাক পোনপটিয়াকে সোমাই না যায়, সি কিছু নাম্বারসলৈকে রূপান্তর হয়, তারপর সেই সংখ্যাবিলাক এআই মডেলসত সোমাই যায়। আমার যেনেকে অনুভূতি থাকে কেতিয়াবা আনন্দ লাগে বা কেতিয়াবা দুঃখ লাগে, সেইটো এআই মিমিক করব পরাই হয়েছে। আমি যেনেকে কো কপি পেস্ট করা বলি, সেনেকে এআই ও কপি পেস্টিং কাম এটা বা মানে অনুভূতিটো এআই সিস্টেম বিলাকে সদায় ম্যাথমেটিক্যাল ফর্মত ভাবে, যেনকা মানুহৰ নিচিনা ইমোশনসটো সি সদায় ডুপ্লিকেট করবলে চেষ্টা করে।
0: কাব্যনীল, প্রিয় হঠাৎ জনপ্রিয় হয়ে পড়ল না, এই আগর পরাই আসলে?
2: আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো একটা বহু পুরোনা গবেষণার বিষয়, কবলে গেলে প্রায় 1950 সন মানের পরাই পৃথিবীর আঘাড়ির দেশবিলাকে যেনে আমেরিকা যুক্তরাষ্ট্র হোক, চীন দেশ হোক, রাশিয়া হোক, এই দেশবুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ একটা কম্পিউটারক মানুষের নিচিনাতকৈ চিন্তা করবা ক্ষমতা শক্তি কেনে দিবা যায় এই বিষয়ে গবেষণা করে আসছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কেবল আমি আজিকালি যুক্ত রূপত তাক ব্যবহার করো, চ্যাট জিপিটি বা জেমিনাই এনেকা ধরনের এপবিলাকত আমি যে এআই ব্যবহার করো, আসলে সেইটাই কেবল এআই নয়, এআইর আরম্ভণি বহু আগতে হয়েছিল। আমি সাবলে গেলে টিভি এটা অন করবলে যেটু রিমোট ব্যবহার করো সেটু আসলে একটা এআই, বা ক্যালকুলেটর এটা যেটা আমি অঙ্ক করো সেটু আসলে একটা এআই। এআই শব্দটির সাধারণ অর্থ হয়েছে যে মানুষের নিচিনা কাম করবা ক্ষমতা এটা আমি একটা মেশিনক দিয়ে আছো, ক্যালকুলেটরটো সেই ক্ষেত্রে একটা মেশিনই যাক আমি মানুষের নিচিনা ক্যালকুলেট করবা ক্ষমতা এটা দিছো। গতি এআইর আরম্ভণি বহু পুরনি, প্রথমে আজিকালি আমি যেবিলাক এআই ব্যবহার করে আছো এয়া হয়েছে বহুত বিশাল স্তরত করা একটা এআই, কিন্তু আরম্ভণিতে যেটা এআই সৃষ্টি হয়েছিল সেয়া অতি সরু পর্যায়ত চালুকীয় অবস্থা আছিল, আর কিছু বিশেষ কাম যেনে হাতেরে লিখা সংখ্যা এটা ডিটেক্ট করা, মানুষের ভয়েসটা ডিটেক্ট করা, এনেকা ধরনের সরু সরু কাম করবলহে ব্যবহার করা হয়েছিল। কিন্তু আজিকালি আমি যেবিলাক এআই দেখিছো একটা জেনারেলাইজড ফর্ম, অর্থাৎ একটা এআই হাজারটা কাম করবা ধরনের ক্ষমতা দিবলে সক্ষম হয়েছে।
0: হয়, বহুখিনি ডেভেলপ হল সময়ের লগে লগে, আমি সেই বিষয়েও কথা পাতিম। এতিয়া মই ইন্দ্রনীল খুঁজব খুঁজিছো, আমার যে সাধারণ কম্পিউটার সফটওয়্যার আর এআইর মাজত পার্থক্য কি?
1: আমি যেবিলাক বহুদিনের পরে ব্যবহার করে আছো সফটওয়্যার সমূহ, সেই সফটওয়্যার সমূহ কিছু একটা নির্দিষ্ট গাইডলাইন্স বা ফর্মুলার ভিতরতে কাম করে। মানে একটা সফটওয়্যার আমি যেটা ডিজাইন করো তেতিয়া সফটওয়্যারটোয়ে একটা নির্দিষ্ট কাম করবলহে তাক আগর পরে ডেভেলপ করে থাকা যায়, তার যেবিলাক ফর্মুলা আছে সেবিলাক ডেভেলপারজনে হেনেকে ডিজাইন করে একটা স্পেসিফিক টাস্ক এক্সিকিউট করবার কারণে। কিন্তু এআই টো হয়েছে এনেকা একটা সিস্টেম যেটে কিছু ফর্মুলার মাজেদি না যায়, এআই সিস্টেম এটা ডেভেলপ করবার কিছু ডাটার সহায় লওয়া হয়, এআই সিস্টেমে সেই ডেটাবিলাক এটা ট্রেনিং, কম্পিউটার বিজ্ঞানের ভাষা যেটা এআই ট্রেনিং বলে কোয়া হয়, এই গতি ডেটাবিলাক নিজে এআই সিস্টেমটে পরীক্ষণ করে করে সে নিজকে আপডেট করে, মানে সিস্টেমটে কিছু যেবিলাক রুলস এন্ড রেগুলেশনস হয় সেইখানে যেবিলাক প্যাটার্নস কিছু সৃষ্টি হয় সেই প্যাটার্ন খিনির পৰা এআই মডেলস বিলাকে শিকে, গতি সেইটো এআই সিস্টেম ডেভেলপ করা গোটে যেটো প্রণালী হয় সেইটো ট্রেনিং ডেটা ওরিয়েন্টেড বলে কব পারে। আর বহুত যেবিলাক কমপ্লেক্স টাস্ক কিছু আছে, কন্ডিশনস যদি বহুত হয়ে যায় তেতিয়া হলে আমার যেবিলাক সাধারণ সফটওয়্যার হয় সেই সাধারণ সফটওয়্যার বিলাকে কিছু সমস্যা সমাধান করব নোৱাৰে, কিন্তু কিছু বহুত জটিল সমস্যা এআই সমাধান করব পাৰিছে, কারণ এআইর যেটো ডেভেলপ হওয়া প্রক্রিয়া সেইটো ম্যাথমেটিক্যাল আর নিউরাল নেটওয়ার্ক নামের একটা পদ্ধতির মাজেদি ডেভেলপ হয়েছে এআই বিলাক। গতি উদাহরণস্বরূপে আগতে আমি যদি দবা খেলার কথা আলোচনা করো, চেস গেমট আগতে কম্পিউটার্স বেশি স্মার্ট নাছিলে, কিন্তু এতিয়া এআই অহাৰ পৰা কম্পিউটাৰ ছিষ্টেম বিলাকো বহুত মানুহৰ নিচিনাকে খেলিব পৰা হ'ল, কাৰণ তাত আমাৰ হিউমেনছ বিলাকে যিবিলাক গেম খেলিছে মানুহে, সেইটো বহুত মিলিয়নছ অফ গেমছৰ ওপৰত